আছে গপ কি, তা কিছু সাহিত্যিক, তা কিছু সামাজিক গপ। সামাজিক গপ সে এই দুয়ারে, একটা বাত তা সর্ববিদিত আছে না, সাহিত্যকে যে নির্মাণ হইত আছে সে সমাজে লেল তো হইত আছে। আর ইহো বাত সত্য আছে যে সমাজে মে রহিক সাহিত্যক নির্মাণ সেহো হইত আছে, মানে দুনু এক দোসরাক পরস্পর সম্বন্ধ রাখাইত আছে। সে কোনো আয় ই নব পর ভেল আছে সে বাত নেই ছেক। হামরা লাগাইত আছে যে মানব জহিয়াসঁ সংগঠিত ভক রহ লাগল হেতা, জহিয়াসঁ এক দোসরাক সুখ দুঃখক ভাগিদার হুয় লাগল হেতা, তহিয়েসঁ সাহিত্য সেহো হুনকা লোকনিক সঙ্গ চল লাগল হেত। সে ভনই তহিয়া কতো সাহিত্য টিপাইত নেই হেত, ও টিপল নেই যাইত হেত, ভনই গদ্য নেই লিখাইত হেত, গদ্য নেই হো পদ্যে সহি গীতে সহি, কিন্তু গীতো তো সাহিত্য আছে। আর সে তহিয়েসঁ আছে যহিয়াসঁ মানব বাজব শিখনে আছে, ওকরা গীত বোল বনিক বহরাইত রহল আছে। সে হামরা লাগাইত আছে ওতেইসঁ সাহিত্যক নির্মাণ সেহো শুরু ভ যাইত আছে, কারণ যখন হাম কোনো গীত শুনেই ছি, খাস কর যখন হাম নচারি শুনেত ছি, তখন মনুষ্যক যে পীড়া বেদনা সংঘর্ষ পারিবারিক চিত্রণ সবটা ভেটাইত আছে। আর সে আয় মানে সোম আছে, তখন তো নচারি শুনব সেহো বনিতে আছে।